0: নানক ফিকে বলিয়ে তন মন ফিকা হয়ে ও ফিকা সদিয়ে ফিকে ফিকি সোয়ে ফিকা তিরগে সড়িয়ে মুদুকে ফিকে পায় ফিকা মূর্খা কিয়ে পানা লে সজায় মহলা পহলা
1: অন্দরো ঝুঠে বে বার দুনিয়া অন্দর ফেল 68 তীর্থ জেলা হ্যায়।